বললো জিবাহি গুরু একা ও অংকার ওয়াহিগুরু দি কি ফতহ শ্রী ভগৌতী জি সহায় ওয়ার শ্রী ভগৌতী জি কি পাতশাহী দশমী প্রথম ভগৌতী সমরক গুরু নানক লাই তাই তের অঙ্গদ গোর তে অমরদাস রাম দাস হুই সহায় অর্জন হর গোবিন্দ সিমর শ্রী হর রায় শ্রী হর কৃষ্ণ ত্যায় জিস ডটায় সব দুঃখ যায় তেগ বহাদুর সিমরায় ঘর নৌ নিদ আবে তাই সব থাই হয়ে সহায় দশমী পাতশাহ শ্রী গুরু গোবিন্দ সিংহ সাহেব জী সব থাই হয়ে সহায় দশম পাতশাহিয়ান দী জোত শ্রী গুরু গ্রন্থ সাহেব জি দে পাঠ।